0: দিবেহি এফএম, দিবেহি নাই।
1: নদী একে মেঘাহাজ দিবেহি এফএম।
2: লাভ এক অফ বাহ লাভ এক।

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি মান আল্লাহ এদে বেফাকালুননা রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুননে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তি মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তি বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দি ফিনাম তি বামিহুন এবস দুগু কো ফাণে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাবু দি ফিনাম তি বামিহুন এবস তেদু কো ফাহুটে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কলাং গন্দেবা বিতাড়ওমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনাম একলেগে ফাণাম বেস তিমং কলেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লু কো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনা ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মিহুঙ্গে সাবাবুং মি দীন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডাভিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দীনুগে আদুউম মাসেকে কুরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি ইসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে কিতাম মেরিতি কো দেকেবে ওয়াহাকে নামাবেস বাতিল দীন তাওগে ওয়াহাকে কি হাগিগতেন্নে ওয়াহাকে তাকে

আদি আওরাফ গা হুলুয়েরিং এ বৈগ্য আলামাতুং এউরেন দন্ন মিহুং থাকক গোয়া বুনানেতে তিয়ে ব্যা মিহুং গে ব্যা গিন খমায় তিয়ে ব্যা মিহুং কিবুরুয়েরে উলুনুখান নরখ্যাগ আজাবুং তিয়ে ব্যা মিহুং মিঞ্জেন নুকুরিতায়।

এউরেন্নং আল্লাহ রহমতে নুলব্বানে খম তেবামিহুং হুয়া কুলমিহুং নকি মিতিবি হেয়ে এউরেন্নং অঙ্গবানেতে সুয়ারুগে তেবামিহুং ওয়ান্নাশে তেবামিহুংগে মচ্চক এভেস বিরেন্নেতে আদি হিতাম কুরানে বয়কম গাভেস তেবামিহুং ওয়ামওয়ে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দা গহুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইশা সুয়ানে কুরন্তা
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কো বুনানি কি হিনে
1: নানে ফুল ফিলেবো
0: ওয়ার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাডু কব্বলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনি হেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

0: কি করলাম আগুতে?
1: তুমি দেখবে নিধু নেই জমি
0: আহা নিদাফতি হেলেব নিদ এ রাঙ্গালু আন মেন্দুর ফোগে আগুতো কুড়কো নিদাল মাকি রাঙ্গালু কমে কমাওয়ানি দ আনে করিম নুলাক হেন্দুনা হেলা কুজ্জে মুলাক মাসিকে কুরা কুজ্জে গেতে রেগা দ বিসারতে কোলা মারা হুনো এহেম মানে মিহারু মি রিম মি এম এফ ফোন বল্লা ফিল্ম কি কো বাতা ফিল্ম বলন্ত দিবে এই ফিল্ম ইংরেজি হিন্দি কোন কাল ফিল্ম থেকে বলানি হিন্দি না না লাগে ফিল্ম হিন্দি ফিল্ম উস বলন এহেন হামে কি না লাগে ফিল্ম বলানি দিবে হি
1: নো নো নো
0: হরি হা ফাড়ে কি ফিল্ম উস বলন কিনে ফিল্ম বলা আউলেনি আমকো তিকল গালো আতা
1: শরফ
0: কুড়ে ফেম ফিল্মে আলবাদাও এহেনটা এই এম এফ দিবে ফিল্মে তিকলো গেল ফিল্ম কি এহেন ফিল্মে আলুয়া ফিয়া হামা দান্দ বালা বাবা মাইকেল জ্যাকসন কে ফিল্ম বালা ফিনতা বেলে মিহারো সাফ কপি লেবুন তা এহেন ও ও কিনে বানি এ ফিল্ম রীতি তা
1: রীতি
0: রীতি দ কুরিং মে ফিল্ম গে কুরিং মি রিমা এঙ্গে তা মাইকেল
1: ইগে ফোন বেলে
0: এরু বেস এঙ্গে দ মে বনি এ ফিল্ম নিকু তুম গে কুরিং বেস আমা এঙ্গে দ মাইকেল জ্যাকসন এই আজ দামি মিহাল দে মাইকেল কি তাঙ্কলে কুরি গে ফান নানে তা দে রিমা কি ওরা পাহুং এ কুজ জে দুনিয়ে দো এ এ মে কে মিহাল এ কম কুজ সামে ইংগে দো ও ওকে এচে ক্যাফিং আ এচে দেন কার নু মিহাল মি ফাহে জানি হে রিম তো তে নিদাফা
1: আ দামি সাবন দে
0: সাবন দামি ਸਾਂ ਹੁਣਨ ਦੋ ਮੈਂ ਤਿਆਰ ਹਾਂ ਆ ਮਸਲੇ ਨੇ ਇਹ ਮਰੀ ਮ ਕੋਲੇ ਗਨਸਤੇ ਵੀ ਮਿਆ ਦੋ
1: ਜਾ ਹਾਲ ਗਜੇ
0: ਹਾਲ ਗਜੇ ਸਫੀਏ ਦੋ ਆ ਮਿਹਾਰ ਮੈਂ ਆਸ਼ਦਾ ਇੰਗੀ ਜਕੀ ਵੇਗਨ ਕਮਿਲਾ ਵਤਾ ਮੇ ਜਹਾਨੀ ਮੇ ਕਹ ਹਲਲਵਾ ਹਮ ਗੁਲੇ ਤੀ ਵੇ ਦੋ ਆ আশদায় কা নগুলে মি বগুতে কা গে আমস নগুলে ইংগে দেন ফাহরে গা মি নেগে দেন হাম গুলে গুলেনে হালতে আশদা নে কম মি বগুতে কা নগুলে এ মি মা লাভ গেনেস তেন হাস তে
1: আশিয়া মারং হার
0: আশিদা দম শুকরিয়া বড় ইংগে বাকি লানা
1: বাই
0: বাই

বিন ইসলাহ করে মফাহ তেবামিহ এবিমুগা ফসাদ নুখরাশ আদি ম্যাং আল্লাহ বিরুৎবে একলাঙ্গ রহমতং এদে হাল একলাঙ্গ তেবামিহ দুআ খুরাশ হামকশ্বরুম আল্লাহকে রহমে ফুলবনি ইহসান তরিন্দা গাতুয়ে।

0: আদি একলাঙ্গ রহমত গে কুরিয়া এবহি ওয়ারে গে কুরিয়ং উফাবের খবর গে গুতগা ব্যারোল ফনবনি একলাঙ্গে আদি এরোলিত ফেনুম বরফাওয়া বিলা গণ্ডে উফলা গতম মর বেফাওয়া রসকা তিমন রসকলাঙ্গে এ বিলা গণ ফনুবমে দিং এম ফেম বেসবা হুরিহা ভাবতি গে মেওয়ায়ং গজফলবমে মর বেফাওয়া মিহু আলুন দিরুবা নিরুবা হুশি হম এফদাইনে এই ত্যবা মিহু হাঁদুমা কুরমট্টকে
1: দিবে এফএম দিবে নায়ক নদী একে মেগাহার্টস
2: আলিনূর

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কো বুনানি কি হিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কব্বালা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

Mina bi kurmat la ulai lobi veriye ke ada ke mi hennu ehem bi ma ene mi dakka deni dalata ke timanne hofenu fenifur kantata mehar mi kanumas aduati migota fenije ene kanneli odifar libi benko account a chi ginave mihim wa ne ehem bi ma ene nge hofen mis fenije timanne ha tiyag mi heka wa ne kambuloe ene ebunani nikan tilawa limbahum bunelan heye me kilamunaga mi kilamunaga ekene mi bhaganu bhavara me fume arafe fenta buradon to bra mihim wa me kilamunaga mi annani kalubilamas aadya khilaf fume dorumati annani ahimeja aadya khilaf nasibe mine balaba him mevor nasibe rekku kaliye ko baheli bene hene kan harin fahaton asbar kale dorumati ne ekene doruge oli matin annawa keno gege doror me har algonen doruga nikme mihin lengi daage কুরিমতি হুরি গাওকে মাল বালহটট মাগমতি মিফেননি দাতি কলবিলামাস দোম এই বাহাকে আলগন গবল করেনে এহেম বিজ্জে এনে আদাখলা মুসনকা মিলিবেনি ইয়ো দে মিসাল এঙ্গে তো মিদান না না

আজি তিমন রসকলাঙ্গ আদ বাগা মিহুঙ্গে গাত এওরিঙ্গে আহ হুদুগে ফান ফনু বিমে একলেগে ফান বিদাড়ুই এ আহরিঙ্গে কৌমুগে মিহুন্নে তে ব্যা মিহু অল্লোহং আলুখং কুরাশ একলাঙ্গে মেনুই এহিং ইলাহকু তে ব্যা মিহু নকন্নুয়ে ফাহে তে ব্যা মিহু একলাঙ্গে থকওয়াবেরি নুয়নি হেয়ে।